শ্রোতাবন্ধু, কার্যক্রমের পরবর্তী গীতটি প্রচার করছু শিল্পী সুপ্রভা কুমারী পাঢ়ী কণ্ঠে, গৌর পট্টনায়ক গীত রচনায়।

শ্রোতাবন্ধু, এবে প্রসেনজিৎ মহান্তিঙ্ক কণ্ঠরে প্রচার করছু এক পুরাতন রচনার এই ভক্তি গীতটি।

আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু প্রচার করলো চেতনাধর্মী কার্যক্রম চেতন চিন্তন উপস্থাপন করে সচ্চিদানন্দ মল্লিক বর্তমান প্রচার করছু অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত পবিত্র শ্রীমদ ভাগবত প্রযোজনা সুহাস মহান্তি সঙ্গীত পরিচালনা রাখলচন্দ্র মহান্তি।

প্রভুত্ব বুঝাইছন্তি দুঃখ নাশ ও সুখ প্রাপ্তি নিমন্তে যেউমানে কর্ম করিথান্তি সেমানে কর্মসমূহর বিপরীত ফল ভোগিথান্তি। মায়াকু অতিক্রম করিবাকু চাহুথিবা লোকে কর্মজনিত স্বর্গলোক প্রাপ্তিকু বি নশ্বর বলি জানিবা উচিত। অধিকন্তু শব্দব্রহ্ম ও পরমব্রহ্ম তত্ত্বজ্ঞ গুরুঙ্ক শরণাগত হেবা প্রয়োজন অটে। এবে রাজা নিমি প্রভু পরমাত্মা পরমব্রহ্ম নারায়ণঙ্ক স্বরূপ জানিবাকু আগ্রহশীল হয়ে উঠিছন্তি।

আকাশবাণী ভবানীপাটনা শ্রোতাবন্ধু প্রচার কল অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত পবিত্র শ্রীমদ্ ভাগবতম

0: নবমী তিথি পর্যন্ত হজ যাত্রী মক্কা মদিনা মিনা পর্বত পরিক্রমা করে নমাজ পড়ি থাকে। দশমী একাদশী ও দ্বাদশী এই তিন দিন জকাত দেওয়া কিংবা আর্থিক রূপে সক্ষম থিবা লোক কুরবানি দিয়ে যে ছাগ কিংবা মেঢা বলি দেবে তার তিন ভাগর ভাগে নিজে রখবে, ভাগে বন্ধু বান্ধবকে দেবে, আউ ভাগে গরিব লোককে দেবে। মসজিদ কিংবা ঈদগাহে ঈদগাহর দশমী দিন সকাল প্রহর সামূহিক রূপে নমাজ পড়িবে এবং নিকটস্থ কবরস্থানকে যাই নিজ পূর্বপুরুষ কবরস্থানরে পোতা হয়েথিবা ও অন্য অন্য স্থানরে পোতা হয়েথিবা বিশ্বর মৃতাত্মাকে সদ্গতি পাই প্রার্থনা করে ঘরকে ফেরি কুরবানি দিয়া যায়। ইসলাম ধর্মর পাঁচটি হুকুক যথা ইমান, নমাজ, রোজা, হজ ও জকাত অটে। এই পর্ব জনে মুসলমানকে উক্ত পাঁচটি ফর্জ অদা করিবার সুযোগ প্রদান করে থাকে। এই উদাহরণরু জনে মুসলমান তার সারা জীবন মধ্যে সময়র, ধন সম্পত্তির, জীবনর কুরবানি করিবার প্রেরণা পাই সমর্পিত জীবন গড়ি থাকে।
1: আকাশবাণী ভবানীপাটনা শ্রোতাবন্ধু প্রচার কল ওড়িয়ার আলোচনা ঈদুল জোহার তাৎপর্য আলোচনা কলে ইরফান আহমদ। গ্রীষ্ম প্রবাহ ও অংশুঘাতর সুরক্ষা পাঁত শ্রোতাবন্ধু, টাণ খরারে বাহারক যাঁত না, হালুকা ফিকা ঢিলা সুতালুগা ব্যবহার করত, ঘরে পরদা টাণত, রাতে ঝরকা খোলা রখত, যেতে সম্ভব থা পা গাধাত, শোষ নথিলে মধ্যে প্রচুর থা পা পিঁত, ওআরএস পাউডর কিংবা ঘরে উপলব্ধ পানীয় যথা লসি, ঘোল দহি, তোরাণি, লেম্বু পা প্রচুর পরিমাণে পিঁত, গরিষ্ঠ খাদ্য খাঁত না, চা, কফি, মাদক দ্রব্য ও কার্বনযুক্ত থা পানীয় ব্যবহার করত না। যদি বাহারক যাওয়া পড়ে সাথে কলা চশমা, জোতা, চপল ও ধলা ছতা, টোপি ব্যবহার করত, সাংরে পা বোতল নেওয়া ভুলত না। ভীষণ খরারে বিশেষ করে দিন বারোটা ঠার দিন তিনটা পর্যন্ত শারীরিক পরিশ্রম করত না। বাহারে কাম করুলে ছতা বা টোপি ব্যবহার করা সহ ওদা গামুছারে মুন্ড বেককে ঘোড়াই রাখত। বন্দ গাড়ি ভিতরে ছোট পিলাঙ্কু ছাড়ি আসন্তু না। গৃহপালিত পশু পক্ষী মানুষ ছাইরে রাখত ও পা পিবা দিঁত। শারীরিক অসুস্থতা অনুভব কলে তুরন্ত ডাক্তারঙ্ক পরামর্শ নিয়ন্তু।

0: গছর মূলকে যাই করি কাটি দেশন আর ফলকে সব খাই দেশন। অগস্ট মাসর শেষ বাটকে নেলে সেপ্টেম্বর মাসে ফসল যদি আমি করুছু বেলে ই সময়াতি বহুত কিড়া খাইবার সম্ভাবনা থিসি। যেতবে আমি গছকে অমল করুছু, যেতবে কাটবার সময় আইসি, সেতবে আমি গোটে জিনিসকে দৃষ্টি দেওয়াকে পড়বা। যেতবে গছটা পুরা হলদিয়া হইযেসি সেতবে আমি এটাকে কাটবার দরকারে, আর আমি জমিনে ৬-৭ দিন পথে সে কাটবা জিনিসকে শুকিয়ে দেওয়ার কথা। যেতবে পুরা শুকি যা সেতবে আমি রাশিকে অমল করবা কথা। তো আমার চাষি ভাই মান তো শুনলে কেনতা আমি রাশি চাষ করমা। তো যে চাষি ভাই মানে রাশি চাষ করুছন সেমানে ই হিসাবে যদি রাশি চাষ করবে নিশ্চিত ভাবে আমার রাশি চাষ ভল হবা আর আমি অধিক লাভ পাই পারমা।
1: আকাশবাণী ভবানীপাটনা শ্রোতাবন্ধু শুনুলে চাষ উপযোগী কার্যক্রম চাষর কথা। এবে আসন্তু শুনিবা গীতা গীতা গীতাঞ্জলি কার্যক্রমরে শিল্পী গীতা পট্টনায়কঙ্ক কণ্ঠরে কেতোটি ভক্তি গীত। কার্যক্রমর প্রারম্ভরে শিল্পীঙ্ক কণ্ঠরে প্রচার করুছু বিজয় মল্লঙ্ক গীত রচনা ও ওম প্রকাশ মহান্তিঙ্ক সঙ্গীত নির্দেশনার এই ভক্তি গীতটি।

শ্রোতাবন্ধু প্রচার করছ কার্যক্রমের পরবর্তী গীতটি বিজয় মল্ল ও ওম প্রকাশ মহান্তি ভিন্ন এক স্বাদর গীত রচনা এবং সঙ্গীত নির্দেশনার শিল্পী গীতা পট্টনায়ক কণ্ঠারী।

শ্রোতাবন্ধু, কার্যক্রমর শেষ গীতটি প্রচার করছ শিল্পী গীতা পট্টনায়ক কণ্ঠে। গীত রচনা অরুণ মন্ত্রী, সঙ্গীত নির্দেশনা ওম প্রকাশ মহান্তি।

আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু প্রচার কল সমাচার প্রভাত ও মর্নিং নিউজ আকাশবাণী দিল্লি রু এবে আসন্ত শুনিবা সঙ্গীত লহরী কার্যক্রমরে কেতোটি আধুনিক গীত কার্যক্রমর প্রারম্ভে প্রচার করছু রতি শতপথীঙ্ক কণ্ঠরে গীত রচনা বিমল পরিড়া সঙ্গীত নির্দেশনা শরৎ কুমার নায়ক

শ্রোতাবন্ধু, পরবর্তী গীতটি প্রচার করছো কণ্ঠশিল্পী শক্তি মিশ্রঙ্ক কণ্ঠরে। গীত রচনা বিজয় মল্ল, সঙ্গীত নির্দেশনা শরৎ নায়ক।

শ্রোতাবন্ধু, পরবর্তী গীতটি প্রচার করছো বেবি কথাচিত্ররু। দ্বৈতকণ্ঠে গাইছন্তি হ্যুমান সাগর ও অনন্যা শ্রীতম নন্দা। গীতরচনা সুব্রত স্বাইঁ, সঙ্গীত নির্দেশনা প্রেম আনন্দ।

0: AIR at 90.
1: আকাশবাণী ভবানীপাটনা শ্রোতাবন্ধু শুণুলে গীতটি ওড়িয়া কথাচিত্রর গীত সময় সকাল 9:30 প্রচার করুছু গীতটি হিন্দি কথাচিত্রর গীত কার্যক্রমর প্রারম্ভে প্রচার করুছু কুছ লভ জেসা কথাচিত্রর কণ্ঠশিল্পী মনন শাহ গীত রচনা ইরশাদ কামেল সঙ্গীত নির্দেশনা প্রীতম

শ্রোতাবন্ধু, পরবর্তী গীতটি প্রচার করুছু বত্তি গুল মিটার চালু কথাচিত্রর। কণ্ঠশিল্পী আতিফ আসলম, গীত রচনা মনোজ মুন্তশির, সঙ্গীত নির্দেশনা রোচক কোহলি।

আকাশবাণী ভবানী পাটনা শ্রোতাবন্ধু প্রচার করলো কেতোটি হিন্দি কথাচিত্রের গীত সময় পূর্বাহ্ন 10টা হওয়া যাচ্ছে রিলে করে প্রচার করুছু হিন্দি উপরে পরে ইংরেজি সংবাদ আকাশবাণী দিল্লি।

শ্রোতা বন্ধু, আমি বর্তমান যে সব সমস্যা গুড়িকর সম্মুখীন হেউছে, সে সমস্ত সমস্যা পাই আমি হি দায়ী। আমি বিকাশ নারী, আমার প্রাকৃতিক সম্পদর রক্ষণাবেক্ষণ নকরি তাকু ধ্বংস করিবারে লাগিছে। দৃঢ় শিল্পায়ন নারী জঙ্গল কাটি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়িবারে লাগি পড়িছে। জৈব কৃষিকু ন আপনাই বৈজ্ঞানিক প্রণালী রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের খাদ্য শস্য উৎপাদনের মনোনিবেশ করুছে। প্রাকৃতিক জৈব ইন্ধন পরিবর্তে কৃত্রিম গ্যাস ইন্ধনের রন্ধন কার্য করে আমার খাদ্য প্রস্তুত করুছে। মাটি পাত্রর ব্যবহার নকরি লুহা আলুমিনিয়ম ভলি খাদ্য রন্ধন সামগ্রী ব্যবহার করুছে। নিজের প্রসাধন পাই অনেক প্রকার আম শরীর নষ্টকারী প্রসাধন সামগ্রী ব্যবহার করুছে। ঘরগুড়িক মাটি কাঠ বাউঁশরে তিয়ারি নকরি কংক্রিট ঘর সামগ্রী ব্যবহার করে তার সুন্দরণ পাই বিভিন্ন প্রকার রঙ ব্যবহার করুছে, যার কুপরিণাম আমার জীবনযাপনকু একরকম ধ্বংস মুখকু টাণি নেউছি কহিলে কিছু ভুল হব না। ইন্টারনেটর বহুল ব্যবহার, যানবাহনর বহুল ব্যবহার আম শারীরিক মানসিক তথা পরিবেশ

শ্রোতাবন্ধু, ফেরি যাতে পুরোনা দিনগুড়ি আড়ক পুরোনা দিনগুড়ি করে আমাজিক ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা কিপর লা যদিও আমপুরুষ মান পাখে সাধনার অভাব লা তথাপি সীমিত সাধনরে সে সুস্থ আনন্দময় জীবন অতিবাহিত করুলে। সমাজের স্থিরতা লা শৃঙ্খলিত পারিবারিক ব্যবস্থা লা বয়োজ্যেষ্ঠ মানক প্রতি উচিত সম্মান লা পরিবারে বাপা কিংবা মাঙ্কর কর্তৃত্ব লা সামাজিক বিধি ব্যবস্থায় সমস্তে চলুলে। পারম্পরিক পর্বপর্বাণীগুলো বিধি মতে আনন্দ উল্লাসর সহ পাাল করুলে। পরস্পর প্রতি সহানুভূতি সম্পন্ন বাতাবরণ লা স্নেহ শ্রদ্ধা আপনার ভাবরে আমাজ পরিচালিত হেউথিলা, যাহা বর্তমান সম্পূর্ণ ধ্বস্ত বিধ্বস্ত। আধুনিকতা নারে আজি আমি সমস্তে এমিতি এক কালখণ্ডরে জীবনে জিঁ চালিছে যে জীবনর মূল্যবোধ বর্তমান আমপাই যে কণ তাহা বোঝা পড়ু না, খালি জীবন অছি বলে জিঁ যে না আউ কিছি। শ্রোতাবন্ধু, আমাজের এই অবক্ষয়মুখী যাত্রা আমকু পত্তন মুখকু টানি নেউছি, কহিলে কিছু ভুল হেব না। তাহলে আসন্তু এহার নিরাকরণ পাই আমি সচেতন হেবা, জাগ্রত হেবা।

শ্রোতা বন্ধু, আজ হচ্ছে বিশ্ব রক্ত কর্কট দিবস, ওয়ার্ল্ড ব্লড ক্যান্সার ডে। এই রক্ত কর্কট রোগ মুখ্যতঃ শরীর রক্ত তৈরি করুথিবা প্রণালী যেপরিকি অস্থি মজ্জা বোন ম্যারো কু প্রভাবিত করে থাকে। এহা মুখ্যতঃ তিন প্রকারর হয়ে থাকে, সেগুলিক হলা লিউকেমিয়া, এহা শরীরে শ্বেতরক্ত কণিকার মাত্রা অত্যধিক বড়াই দিয়ে। লিম্ফোমা, এহা শরীরর রোগ প্রতিরোধক শক্তি বা লিম্ফোটিক সিস্টমকু প্রভাবিত করে। মাইলোমা, এহা প্লাজমা সেলকু প্রভাবিত করে শরীরর রোগ প্রতিরোধক ক্ষমতা কমাই দিয়ে। এই রোগর লক্ষণগুলিক সাধারণ জ্বর ভলি মনে হুয়ে, তেণু এহাকু চিহ্নিবা জরুরি। কোনসি কারণ নথাই ওজন কমিযিবা, সবুবেলে ক্লান্ত এবং দুর্বল অনুভব করিবা, বারম্বার জ্বর হওয়া কিংবা থন্ডা লাগিবা, রাতিরে অত্যধিক ঝাল বাহারিবা, শরীরে নালি নালি দাগ হওয়া বা সহজরে রক্তস্রাব হওয়া, বেক কাখ কিংবা জঙ্ঘর গ্রন্থি ফুলি যিবা। শ্রোতাবন্ধু, এর একমাত্র চিকিৎসা হচ্ছে ব্লড স্টেম সেল ট্রান্সপ্লান্ট, তেণু নিজে জানন্তু, সতর্ক রহন্তু এবং এহা বিষয়ে অন্য মানুষ সচেতন করা।

শ্রোতা বন্ধু, অনেক সময় আমি কিছু জিনিস, ধন সম্পত্তি, সম্পর্ক কিংবা কিছু স্মৃতি কু এত অধিক আসক্তি ধরি রাখি থাকি যে সেগুলো আমার জীবনর মূল কেন্দ্রবিন্দু হয়ে যায়। আমি ভাবু থাকি যে এই সব জিনিস আমাকে সুরক্ষা, সুখ ও পরিচয় দেউছে, কিন্তু অত্যধিক আসক্তি ধীরে ধীরে মনুষ্যকে ভিতর দুর্বল করে দিয়ে। ধনকু অত্যধিক মহত্ব দিলে মনুষ্য শান্তি হরাই পারে, সম্পর্ককু অত্যধিক ধরি রাখিলে স্বাভিমান ও স্বাধীনতা ক্ষয় হয়ে পারে, এবং জিনিস প্রতি অত্যধিক মোহ মনকু অস্থির ও ভয়ভীত করে দিয়ে। যেতবে আমার সমস্ত খুশি কোণী এক জিনিস কিংবা ব্যক্তির নির্ভর করে থাকে, সে দূর হবার ভয় আমাকে ভিতর ভাঙ্গি দিয়ে। প্রকৃতির নিয়ম হচ্ছে পরিবর্তন, কিছু মধ্যে সাধারণ পাই রহেনি, সেথিপাই জীবনরে সব কিছুকু মূল্য দেই ভাল পাইবা দরকার, কিন্তু এতে আসক্তি নহে যে সেই জিনিস হি আমার শক্তিকে ধ্বংসর কারণ হয়ে যায়। সঠিক সন্তুলন, আত্মনিয়ন্ত্রণ ও ছাড়ি দেবার শক্তি হি মনুষ্যকে সত্যর পথরে অগ্রগতি করায়।

শ্রোতা বন্ধু আপনার মানে কিতোটি হিন্দি কথাচিত্রর গীত শুণুচ্ছন্তি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর কার্যক্রম আম কেন্দ্রর প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রি 248 মিটার তথা 1206 কিলোহর্টজ যোগে এফএম মাধ্যমে 100.3 মেগাহর্টজ যোগে এবং নিউজন এআইআর এপ মাধ্যমে। এথর শুণন্তু কথাচিত্র ক্রিসরু গাইছন্তি উদিত নারায়ণ এবং শ্রেয়া ঘোষাল, গীত নাসির ফারাজ, সঙ্গীত রাজেশ রোশন।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: AIR at 90.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শ্রোতাবন্ধু, আপনার গীতটি সুগম সঙ্গীত শুণুচার আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর কার্যক্রম আম কেন্দ্রর প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রি 248 মিটার তথা 1206 কিলোহর্স যোগে, এফএম মাধ্যমে 100.3 মেগাহর্স যোগে, এবং নিউজন এআইআর এপ মাধ্যমে। কার্যক্রমের শেষ গীতটি শুণন্তু নিরুপমা মিশ্র কণ্ঠে, গীতকার হলে অন্তর্যামী মিশ্র।

0: AIR at 90.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমনি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: করন্তু।
1: গুহাল কবাট ও ঝরকারে ওদা অখা ঝুলাই মঝিরে মঝিরে পানি সিঞ্চন করন্তু।
0: বুলা পশু ও পক্ষী কু অংশুঘাতরু রক্ষা করিবা পাই ঘর আগরে জলকুণ্ডর ব্যবস্থা করন্তু।
1: অংশুঘাত হেলে পশু পক্ষী মানে কিছি খান্তি নাহি, পাটি বাটে নিঃশ্বাস নেবা সহিত ধকেই হুয়ন্তি, পাটিরু ও নাকপুডারু ফেণ বাহারে ও সময়ে সময়ে জিভ পদাকু বাহারি আসে।
0: অংশুঘাত আক্রান্ত প্রাণী কু তুরন্ত থন্ডা ছাই স্থানকু স্থানান্তরিত করন্তু। প্রচুর থন্ডা পানি পিইবাকু দেবা সহিত নিকটস্থ প্রাণী চিকিৎসকঙ্ক সহ পরামর্শ করন্তু।
1: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1962 কিংবা 155333 রে যোগাযোগ করন্তু।
0: মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ বিভাগ, ওড়িশা সরকার।
2: ଏଥର ଶୁଣନ୍ତୁ କଥାଚିତ୍ର ଧର୍ମାତ୍ମାରୁ, ଗାଇଛନ୍ତି ଲତା ମଙ୍ଗେସ୍କର ଏବଂ ମହେନ୍ଦ୍ର କପୁର। ଗୀତ ଇନ୍ଦିବାର, ସଙ୍ଗୀତ କଲ୍ୟାଣଜୀ ଆନନ୍ଦଜୀ।

বন্ধু, বিকাশ মন্ত্র কার্যক্রমক আপন মানুষ স্বাগত। কার্যক্রম প্রযোজনার বসন্ত কুমার স্বাইঁ এবং উপস্থাপনার মু আপনার রেডিও সাথী সৌম্যশ্রী।

শ্রোতা বন্ধু, আমাদের উন্নতি পাই বর্তমান সময়ে ভারত সরকার ওড়িশা সহিত সমগ্র দেশে অনেক সামাজিক ও আর্থিক যোজনা মান করছেন। আউ এই সব যোজনার মুখ্য উদ্দেশ্য রয়েছে গ্রাম ও গরিব লোক মানকর উন্নতি, বিশেষ করে নারী মানকর স্বাস্থ্য, শিক্ষা, স্বাবলম্বন ও সম্মান পাই সহযোগ করিবা। এইভাবে বিভিন্ন যোজনা মান মধ্যরু সুভদ্রা যোজনাটি হচ্ছে অন্যতম। এই সুভদ্রা যোজনা হচ্ছে ওড়িশা সরকারঙ্ক দ্বারা প্রস্তাবিত এক গুরুত্বপূর্ণ যোজনা, যাহার লক্ষ্য মহিলামানঙ্কু আর্থিক ভাবে সশক্ত করিবা, ওড়িশার প্রত্যেক মা ভৌণীমানঙ্কু প্রত্যক্ষ আর্থিক সহায়তা দেবা, ঘরে ঘরে মহিলামানঙ্কু স্বাধীন ও সশক্ত করিবা, গরিব এবং আর্থিক অভাবরে থিবা পরিবারর অর্থনীতি স্থিতিকু উন্নত করিবা। তেবে আসন্তু এই সুভদ্রা যোজনা বিষয়ে আহুরি অনেক কিছু বিশেষ কথা জানিবা আজির আমার অতিথিঙ্কঠারু।

0: হ্যাঁ মকারু দাদা, আ আ দাদা, জোয়ার জোয়ার জোয়ার
1: রে ভাই, আইলি রে ভাই, জোয়ার জোয়ার জোয়ার জোয়ার জোয়ার।
0: কে হেলা দাদা,
1: কাঁ বলুছো?
0: মন টিকে আজি কে শুকা হেলা পড়া লাগুছে মুখে।
1: মন চাঙ্গা থিলে গাড়িয়া গঙ্গা বলছন।
0: হ্যাঁ
1: মাত্র কাঁ করু ভাই, চাষি জীবন কি ই জঞ্জাল কি, আর সেনে ই দুঃখ সুখ পড়বা কি রে ভাই?
0: হ্যাঁ
1: মনুষ উন্দু গুপু ছুটি যাচ্ছে।
0: ইয়ে বইটা কাঁ হেলা দাদা, তুই আজি এনতা কথা মানে কহুছু জি?
1: হ্যাঁ মন খোনা যে হরস নাই না ভাই?
0: হ্যাঁ তো পচরছে দাদা, তোর মুখ দেখলে একা জনা পড়ছে তোর আজি মন ভোল নেই না, কাঁ হেলা জি কনি কে?
1: শুনু
0: হ্যাঁ,
1: এবে দেখে দুই দিন তলে বলছো সে হলিস্টিন গায়ে গুড়ে ঘিনি আনলি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: আগরু তো জার্সি গায়ে দুই চার পট রকিছে।
0: হ্যাঁ
1: সিন্ধি গায়ে বি অছ
0: হই,
1: সে ব্যাপার গুটে ধরিছে হো।
0: হ্যাঁ হ্যাঁ,
1: চাছে তো নেই বঁচি হউছি।
0: হই গুটে কাম থি নেই হে দাদা।
1: নাই হই
0: হই,
1: মুই একা বন বলু বাকি বলনু, পর দিনে থিলি থিলি আর সে নাতি পিলা গুলো যা রে বাবু, হে গায়ে গুয়াকে বেলবুড়িয়া খনে হে আরে যা ঢিলি টুলা দেই তাহলে কিন্দ্রি মল্লিক আসন বই।
0: হয় হয় চোরি চুরা কিনা আইবে
1: আইবে, কেবে নেই ছাড়া দেখনু, যেদিন ছাড়ি দিলি সেদিন বলবা বুঝে যে ধুকা গরে লার যেন ঘড়ঘড়ি বিজলি হেলা। সে বুবরে গলে গলে বলছো আর মোর সে বুড্ডি গতলে সব ঠিয়া হ, পান বর্ষাকে দেখলে হো। হেনে বলছো দেলা বিজলি মারি খেনা পকড়া ছিড়ি গলা বলছো, সে হলিস্টিন গায়ে সঙ্গে দুই চার পট গায়ে বিয়ার মরি মুড়া গলে।
0: হিদরি বুয়া, এটা সে দুঃখর কথা বো, কে জানসু দাদা। হ্যাঁ দেখ যে হিসাবে এই খরা গরম হচ্ছে,
1: হ্যাঁ
0: এই দিন যাক গহদুচ্ছে, হ্যাঁ আর কেতে বেলে সে বর্ষা ভাগি হচ্ছে আর বিজলি ঘড়ঘড়ি করি কিনা গর্জেই দৌছে, যে কে জানবা কো
1: রে ভাই? এটা তো যাহা নুকসান হেলা বলু, আর দুই চার পট গলা তাকার অবস্থা বড়া ঘায়ল অছে।
0: হ্যাঁ
1: যে মানে কেনতা হবে যে বললু, ইথির অন্ত মুই বলি গলা আমার ব্যাপার বুড়লা বলি করে বললু, যে সে হলে বৈঠক আড়ে খনে হলে মন মনে লাগবা বলে আসলি।
0: এটা তো মনে করলু দাদা, টিকে বৈঠক আড়ে আইলু ইনে কথাবার্তা হবু।
1: হ্যাঁ
0: আগে আমার কথা শুনলে বি টিকে মনে লাগবা।
1: হ্যাঁ
0: আর যা তো হি গলা হি গলা, মা তোর আর যেন দুই চার পটর অবস্থা অছে।
1: হ্যাঁ
0: তাকে পশু

0: পত্র আজ্ঞাকে দেখাবু হেলা আর আজ্ঞা যায় যায় এটা কৌচন হে কথা মানি করি তার ব্যবস্থা করবু
1: গোটে কথা ভাই মুই তো দেখছে অন্ধবলিয়া বাড়ি হজালি মতো যেন চাষী দা মানে মোর ভলিয়া গায়ে গরু সবু রকিছ সবকে গোটে অনুরোধ করমি মোর ভলিয়া হল গায়ে গরুকে এন্তা নেই ছাড়াছুড়ি করবে খরা দিনিয়া দেখুছন তো চারিআড়ে বিজলি মারুছে ঘড়ঘড়ি হচ্ছে কেতবে ধুকা গরল হচ্ছে খেনা পোখরিয়া ছিড়ি যাচ্ছে গছরটা তো সেতবেলকে এটা নুকসান সবু হওয়া তো গায়ে গরু যেহেতু আমি রকিছু চাষির আমার ধন হেমনকর গলা যতন পাতন খণে করবে গোটে কথারে ভাই দুঃখ তো আইসি মাদার মুড পাতি করে সহি দেওয়াটা হচ্ছে জ্ঞানী লোকর কথা এটা যুগ সুখ চালি থিবা মাদার আগে তো আগে বড়ভাগে পড়বা
0: ই দুঃখ সুখর কথা তো কইলু ই জীবন র হলগাড়ি তো এটা চালি
1: থিবা হ্যাঁ চালি
0: থিবা জি দাদা তোর দুঃখ সুখ কে টিকে মুই সুখে বদলাবার লাগি হ্যাঁ আমার হে শিল্পী দাদা মানে আউচন
1: হ্যাঁ
0: আই কিনা গানা বাজনা টিকে করবে তোর টিকে মন উল্লাস হবা
1: ই চিন্টু প্রসাদ নায়ক দাদা আর তাকর দল বল
0: তো দাদা মানে আইলে
1: হই
0: টিকে তুই শুন আর তোর মন কে টিকে উল্লাস কর
1: হ্যাঁ

0: ভাইরে
1: হ্যাঁ
0: গানা পদে শুনলাগ হায় লাগলা বলু
1: মনে লাগলা তো
0: দাদা তাকে দল বলকে মুই গলা ধন্যবাদ গুলা দেশি
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যে দাদা খাইল ধন্যবাদ দিলে নেই কি তার সঙ্গে সঙ্গে আকে বড়াবাকে পড়বা
0: পড়বা ভাইরে ই আকে বড়মা বইলা বইল কি হেতে বিশেষজ্ঞ আজ্ঞা গোটে খেটিছন আজ্ঞা কেন প্রকার চাষবাসর কথা কেন্দা কেন্দা করে বুঝুছন এটা কোন গলা চাল শুনু
1: হ্যাঁ শুনু
2: আজির কার্যক্রমে আলোচনার বিষয় রয়েছে গাই গরু থনহরা রোগ ও তার প্রতিকার এই বিষয়ে আলোচনা করা বর্তমান আমগণে অনেক ফুলনখরাঠারে পশুরোগ গবেষণা প্রতিষ্ঠানর যুগ্ম নির্দেশক ডাক্তার লোকনাথ বেহরা ডাক্তার বেহরা আপনার স্বাগত কৌছু কার্যক্রম নমস্কার
3: নমস্কার
2: ডাক্তার বেহরা এই যে আজিকাল গাই গরু বিভিন্ন রোগ সমস্যা আমি যদি দেখবা এটা গোটে বড় সমস্যা এই যে থনহরা রোগ প্রকৃতরে এই থনহরা রোগটি কোণ কেমিতি তার লক্ষণ প্রকাশ পায় এটা কাহিকি হুয়ে সে বিষয়ে প্রথম টি কইবে কি
3: দেখন্তু ক্ষীর দেউথিবা গাই মানকর যে সব সাময়িক রোগ অছি তা মধ্যে থনহরা রোগ বা যাকে আমি পন্না প্রদাহ বা ইংরেজিরে মাস্টাইটিস বলি কইতাউ এ হইছে অন্যতম
2: আচ্ছা
3: গোটে প্রধান রোগ এবং এই রোগ হলে তার লক্ষণ হচ্ছে যে গাইর পন্নাটা ফুলি যায় হাতকে টাণ লাগে এবং তমরে দিয়ে বহুত কষ্ট হুয়ে এবং এটা মধ্যে লাল দেখা যায় এবং বড় লক্ষণ হল যে এ দুইলে বহুত কষ্ট যেত ধুঁয়া হব সে পানিচিয়া ক্ষীর হো বা রক্ত মিশা ক্ষীর হো বা বহলিয়া পুজ মিশা ক্ষীর বা বেড়ে বেড়ে ছেনা ছেলা ভাবা ক্ষীর এইভাবে পদার্থ নির্গত হুয়ে তাকে আমি কহবা যে এটা গোটে থনরা রোগ বা পন্না প্রদাহ
2: নিশ্চয় কিন্তু গোটিয়ে গাই ধরন্তু অধিক দামর আপনার আজকাল যেমিটি শঙ্কর গাই সব রাখছেন বিভিন্ন প্রকার আপনার গোটে চাষী সে আশা করুব যে না বাছুরটি পাই ক্ষীর দৌথব এবং ক্ষীর দেখিলা বেড়ে যদি এইভাবে সমস্যা হব চাষীটি বহু ক্ষতিগ্রস্ত হব তেমন নিশ্চয় জাঁয়া দরকার চাষী ভাইকে যে কিভাবে ভাবে মর এই যে থনহরা রোগটা ন হোক তবে এই যা কাহি হুয়ে সে বিষয়ে টিকি
3: নিশ্চিত ভাবে গাইর পন্নাটি হল তার উৎপাদনের ক্ষেত্র বা চাষীর উৎপাদনের ক্ষেত্র হচ্ছে গাইর পন্না গাইর পন্নাটা যদি আফেক্টেড বা আক্রান্ত হল তাহলে ক্ষীর উৎপাদন কমিযাব আমি দেখিছু যে এমিতি কি থনহরা রোগ হয়েকি যদি চিকিৎসা বি করে ভাল করে দিয়া যায় তারপরে মধ্যে সেই যে চিকিৎসা সময় ভিতরে মধ্যে গাইটির ক্ষীর 15% বা 15% কমি যায়
2: আচ্ছা
3: এবং যদি চিকিৎসা ঠিকভাবে নকরা যাব সম্পূর্ণ ভাবে পণাটি নষ্ট হয়ে যাব এবং গাইর আর গাই পণিয়া কিছু রহিলা না গাই রক্ষি আর চাষী কিছু মূল্য পাইলা না তেমন এই রোগ কাহিকি হুয়ে এবং তার কেমিতি আমি প্রতিকার করা এটা নিহতি সবু চাষী ভাই মানুষ জাঁয়া নিহতি জরুরি জাঁয়া দরকার এবং কুচি যে এই রোগ হুয়ে এ মুখ্যতঃ জীবাণু সংক্রমণ যোগ হয়ে থাকে
2: আচ্ছা
3: কতক নির্দিষ্ট জাতির জীবাণু অনেক পন্নাকে সংক্রমণ করতে সেই সংক্রমণ যোগ হুয়ে সংক্রমণ কিপরি হুয়ে না পন্নার যদি ক্ষত হয়েছি সে ক্ষতটি রহিগলা বহু দিন বা ক্ষত বাটে জীবাণু সংক্রমণ হয়ে যায় চির বাটে গাই ক্ষীর দেওয়া বেলা গাইর চির বাটে রন্ধ্র বাটে মধ্যে গুহাড়ু বা পারিপার্শ্বিক
2: সফাসুতরা
3: পরিবেশ জীবাণু মধ্যে পন্না ভিতর যাই সংক্রমণ করে এবং আউ কতক জ্বর গাই বিভিন্ন প্রকার রোগরে সব ধরন্তু ফাটুয়া রোগ হল গোটে তার গোটে অন্যান্য পছন্দ রোগ হল পন্নার যদি সে হলে মধ্যে সেবাটে মধ্যে গাইকে থনহরা হয়ে পারে
2: আচ্ছা
3: কেবল জীবাণু যোগ যে হচ্ছে তা নুহে জীবাণু গুড়ি যে হচ্ছে

0: আমার চাষি দোদার কথা, এটা তো শুনমা দোদা, আমি চাষি লোক, চাষি দোদার কথা নেই শুনলে হবাক।
1: দোদা মুখ ফুলি চাষ করছিল
0: মনে কথায় হ্যাঁ, তাহলে চাল টিকে মুখ ফুলি চাষ ব্যাপারে কাঁ কাঁটা করিচ টিকে শুনু।
1: শুনু অঞ্চল জানিকরি মাইট আর মাইট জানিকরি চাষবাস হেসি। তো আমার কলাহান্ডি অঞ্চল নেবি অনেক প্রকার মাটি আছে, অনেক প্রকার অঞ্চল আছে। তো সে মাটিকে দেখি করে আমার চাষিদা আমার নানা প্রকার চাষবাস করুছন। আজি হেন্তি জনে যুবক চাষিদা সঙ্গে আমি কথাবার্তা হেমা, সে দাদা হলে মানস কুমার প্রধান, বুড্ডারে দাদা রহেছন। দাদা জোহার।
2: জোহার জোহার।
1: আমার চাষবাস তো করুথিবে।
2: হ্যাঁ চাষবাস চালিছে।
1: হ্যাঁ হ্যাঁ, তো যে চাষবাস বলে আপনার অঞ্চলর মাইট বিষয়ে আগে টিকে কহন।
2: ହଁ ଆମର ଏଇ ବୁଡ଼ା ଅଞ୍ଚଳର ମାଟ ସାଧାରଣ ଭାବରେ ବାଲିଆ ମାଟ ବୋଲୁଛୁ ଆମେ, ଯେନ୍ଟା ବାଲିଆ ଆଉ ରତାଲୁ ମାଟ ରହୁଛେ, ଇ ଭଳିଆ ମାଟ ରହୁଛେ। ଆର ଯେନ୍ ନଦୀ ତଳାର ମାଟ ମାନେ ସବୁ ଟିକେ କଳା ମାଟ ଟିକେ ରହୁଛେ।
1: ମୁଖ୍ୟ ଚାଷ ବୋଲେ ଆପଣଙ୍କ ଗାଁରେ କେନ୍ ପ୍ରକାର ଚାଷ ହଉଛି?
2: ମୁଖ୍ୟ ଚାଷ ବୋଇଲେ ଆମର ଇନେ ବିଶେଷ କରି ଏବେ ଧାନ, ତାପରେ ଚିନା ବାଦାମ ଆର କାନ୍ଦୁଲ ଚାଷ,
1: ହଁ ହଁ

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিছিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: এতরা শুনন্তু ডেভি পালুস্কর কণ্ঠরু এই ভক্তি গীত পুরাতন রচনার।

তব নাম সুমরি, তব নাম কুদরি, চৌদিকে গেরি গেরি নাচিবি গোড়ক চাড়ি, চৌদিকে গেরি গেরি নাচিবি গোড়ক চাড়ি, কিছু ন করি পারিবে গুণি গারেড়ি, জয় মা।

স্বর্গে স্বর্গ বিমা মঞ্চে মঞ্চ বিমা পাতালে পাতাল বিমা স্বর্গে স্বর্গ বিমা মঞ্চে মঞ্চ বিমা পাতালে পাতাল বিমা জল পুরে জল বিমা তু বড় কে কই পারিব তোর মহিমা গো জয় জয়।

ইনিসা খাউছে রে আমার জীবন, ইনিসা খাউছে রে আমার জীবন, নিশাকে নেই ভালোবাসান, নিশাকে নেই ভালোবাসান, ইনিসা খাউছে রে আমার।

তেনেকে কটিন ভাং ডিঙিয়া সতে গঞ্জাই অপিম বিড়ি সঙ্গে সিগারেট থিও তেনে কটিন সুখ শান্তি বলি কিছু নাই ন সুখ শান্তি বলি কিছু নাই ন দুঃখে কাটমা দিন ইনিশা খাউছে রে আমার জি।

বুনি সা সঙ্গে যদি মত করিছ পান মত আমকে ঠিয়া কষিও ফুটাণি পণ সবু নিশা সঙ্গে যদি মত করিছ পান মত আমকে ঠিয়া কষিও ফুটাণি পণ অধা দিনিয়া করি দেশি অধা দিনিয়া করি দেশি আমর জীব।

যমুনা জলরে কদম্ব মূলরে, যমুনা জলরে কদম্ব মূলরে, বস্ত্র চোরি করি বান্দি পতকা, কাই গলে মুরলি ফুঙ্কা।

ত্রেতয়া যুগরে রাম অবতারে, ত্রেতয়া যুগরে রাম অবতারে, জানকি চলরে ধনশীল লো।

রে কদম্ব মূলরে, যমুনা জলরে কদম্ব মূলরে, হর গৌরী এসে বি বালুকা, কাই গলে মুরলি ফুঁকা।

বলে বন মালি তো পাদে চরণ, বলে বন মালি সে পাদে চরণ, জুড়ি জুড়ি তনু ক্ষণ রাধিকা, কাই গলে মুরলি ফুঙ্কা।

নিশান সহিতে বাজে তাল ঝঞ্ঝারি তো নর্তনে নর্ত হই ঘুমুরা ধরি নিশান সহিতে বাজে তাল ঝঞ্ঝারি বীর বাদ্য বাহীন গাউথিবি তো নাম বারে সুদয়া হেবু কণ্ঠরে পদ দেবু চরণে ঝরে পাঁ।